0: তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
1: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
0: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।

আমাদের শুধু সৌন্দর্যের অনুভূতি দেয় না, মানুষকে ভালোবাসতে, প্রকৃতিতে আপন করে নিতে এবং স্বাধীনভাবে চিন্তা শেখায়। কবিগুরু বিশ্বাস করতেন সবচেয়ে শিশু মনই সৃজনশীলতার সবচেয়ে নির্মল আধার। তাই তিনি ছোটদের অসংখ্য গান, কবিতা, গল্প ও ছড়া আনন্দের মধ্য দিয়ে শেখায় সৌন্দর্যবোধ, লিখে গেছেন প্রকৃতির ভালোবাসতে।

1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম এশীয় যিনি এই সম্মান অর্জন করেন। তার এই সাফল্য ভারতীয় সাহিত্যকে বিশ্বের দরবারে এক নতুন মর্যাদা এনে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ। তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন পরবর্তীকালে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তার বিশ্বাস ছিল শিক্ষা হবে মুক্ত, আনন্দময় এবং প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা, যেখানে জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ একসঙ্গে বিকশিত হবে।

বন্ধুরা, বিশেষ ঘোষণা। বন্ধুরা, যুবাদের উপর সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের প্রভাব, এই বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার আন্দামান ল কলেজের ডিরেক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ডক্টর রাজীব মণ্ডলের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সহযোগী সঙ্গীতা। সাক্ষাৎকার শুনবেন আগামী সোমবার সন্ধ্যা 5:30 মিনিটে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি বিশেষ ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে রেজিস্টার করুন। মাই

বক্সে যান সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত জগতে তার অবদান অনস্বীকার্য। 2000-এরও বেশি গানের স্রষ্টা তিনি। জীবনের আনন্দ, বেদনা, প্রেম, পূজা, প্রকৃতি ও দেশপ্রেম, মানব মনের প্রতিটি অনুভূতি তার গানে ধ্বনিত হয়। তার সৃষ্ট জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। স্বাধীনতা, আত্মমর্যাদা ও মানবতার প্রশ্নে রবীন্দ্রনাথ ছিলেন আপোষহীন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধিও ফিরিয়ে দেন। তার এই সিদ্ধান্ত ছিল অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী নৈতিক প্রতিবাদ।

জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টি করে গেছেন, তার রচনা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। তার প্রতিটি লেখনী মরণ হে তুহু মম শ্যাম সমান, তার লেখাই দর্শনী জানিয়ে দেয় মৃত্যু তার কাছে শেষ নয়, বরং এক চিরন্তন যাত্রার অংশ। আর তার দেশ সেবা সব সময় তার কণ্ঠে, তার সঙ্গীতে প্রলোভিত হয়েছিল।

তার কলমে বাংলা সাহিত্যে পেয়েছে বিশ্বজনীন মর্যাদা, তার সুরে বাঙালির প্রাণ পেয়েছে নতুন ভাষা, আর তার দর্শনে মানুষ খুঁজে পেয়েছে মুক্তির পথ। সেই মুক্তির পথের নামই রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা কবিগুরু বলি, যিনি প্রাণের ঠাকুর, বাঙালির প্রাণের ঠাকুর।

আজও রবীন্দ্রসঙ্গীত, কবিতা, নৃত্য যখন শিশু থেকে প্রবীণ সকলেই আবৃত্তি করেন, নৃত্য করেন, সঙ্গীত গান, তখন মনে হয় রবীন্দ্রনাথ আমাদের মাঝেই আছেন, আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়। তার সকল সময় স্মরণ করি আমরা। তিনি বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও বিনম্র নিবেদনই আজকের শ্রাবণ সন্ধ্যার সমাপ্তির

শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু সুজাতা। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।